0: Van frisdranken en catering tot hapjes, decoratie en entertainment. Alles wordt tot in de puntjes verzorgd, zodat jij alleen maar hoeft te genieten van jouw speciale dag. En er is goed nieuws. Boek je voor juli 2026 een Batwaan en Viva of receptie, dan krijg je voor beide dagen een optreden van onze huisband of DJ helemaal gratis. Bel tijdens kantoortijden naar 06-1-4-4-2-1-5-3-3 of stuur ons een bericht via WhatsApp. Experience, wedding and events, jouw droom, onze passie. Let's create something magical.
1: रात और दिन के देवे है तोर साथ, के तोर साथ सोते है, के तोर साथ जागे है, केकर साथ तू ओतो में घूमे है, और केकर साथ तोर घर के सब काम होवे है। उजाला रेडियो के साथ तो हाँ, हमेशा सुख में और दुख में उजाला रेडियो तू जान।

या जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं तक रह गई. द स्टेम फॉन अरिजीत सिंह सामने में नंदिनी श्रीकार इस अफकोम्स्टर आउट द फिल्म शंघाई. Ja, de stem van Arijit Singh kan elk moment van de dag. Maakt niet uit hoe laat het is, of het nou vroeg is, 's avonds is, in de middag of in de nacht. Het kan altijd. Ja, het is echt geen toeval hoor. Of ik wilde zeggen, ik doe het niet bewust, het is juist toeval. Want ook in deze Ghana hoor je de stem van Arijit Singh. Tum se bhi zyada.

0: een mooie memory. Ja, ja, prachtige soundtrack. Despacito, Mercy versus. En je hoort de batch en de lead vocals. Een clubmix uit Dubai van DJ Shadow. Dit is de Hitzone. Ik zit eraan tot 7 uur vanavond. En inmiddels weet u het al. Vanavond geen Ritten Ramdulari Pandey in de Saturday Night Fever. Ritten heeft een vrij weekend. Dus vanavond geen Saturday Night Fever met Ritten Ramdulari Pandey. Wat we wel hebben, op zo'n kisat staat bij je Mritju Samacha Pukar Jaga, zo kisat, met collega bij je Vijay Ramaran. Dus Mritju Samacha staat bij je Mirabad Ratriko Sundrehna Uchala Radio Keserie Pukara Jaga. Voor de rest mag je me gerust appen. Jolok program Kaiswag Sunti Hai Anand Uthati Hai in heel Nederland. Nederlandse Bahen, Europa mee, Europese Bahen. Videos mee, feel free to send us a WhatsApp message this afternoon in the studios. It's a lovely, lovely weekend here in Holland, in the Netherlands, in Amsterdam met name. 020-363-0808 in Amsterdam, 363-0808, Ujala app number in the studios. En ik heb alle tijd om vanavond tot 7 uur de apps te behandelen. Eventueel kijken wie appt, wagera wagera. Voor de rest gaat u gewoon genieten van een lekker weekend. En ieder heeft zijn eigen bezigheden. Het is ook lekker wandelweer buiten. Ja, aardig wat wind. Niet te koud, niet te warm. Op temperatuur. Geniet ervan. Ik heb ook de film Jagga Jesus. Dat prachtig lied van Arijit Singh en Nikita Gandhi. Beetje aan de grappige kant. Ullu Kapata. Maar eerst heb ik voor je ready. The best of the 70s. On the beat of Shankar and Jai Kishan. Je hoort de original soundtrack en de dialoog van Rajendra Kumar en Rakhi as the stars in the film Aan Baan.
1: Namaste Bimla ji.
2: Ji, aapne mujhse kuch kaha?
1: Ji haan, dekhiye na kitna khoobsurat ittefaq hai. Pichle dafa jab Kashmir gaya to wahan jahaz mein seat mili bilkul aapke saath aaj ki tarah. Aur uske baad Dal Lake mein houseboat mila to wo bhi bilkul aapke paros mein.
2: For your information, main Kashmir kabhi nahi gayi.
1: Ji. आप कश्मीर कभी नहीं गई?
2: जी नहीं, मैं कश्मीर कभी नहीं गई।
1: वो तो गुस्सा क्यों करती है आप? कश्मीर तो मैं भी कभी नहीं गया।
2: तो झूठ मूठ इतनी लंबी चौड़ी कहानी क्यों बना रहे थे?
1: जी कहानी, वो कहानी कहानी की जरूरत तो पड़ती है मैम साहब। आप जिंदगी को लीजिए, चंद झूठी कहानियां, चंद झूठे वो सपने, चंद झूठी उम्मीदें, अगर ये ना हो तो जिंदगी क्या है? जैसे जिंदगी काटने के लिए चंद झूठी उम्मीदों की जरूरत पड़ती है, इसी तरह सफर काटने के लिए चंद झूठी कहानियों की जरूरत पड़ती है। कहिए क्या ख्याल है
2: आप? एक बहुत बड़े बोर हैं, समझे?
1: बहुत बहुत शुक्रिया। देखिए, आपने भी मुझे बोर कह दिया, शायद अगले स्टेशन तक चोर कह दिया। लेकिन कोई बात नहीं, बातचीत का सिलसिला जारी रहेगा, सफर कट जाएगा।

गाना हो तो ऐसा तू ही तीसदा निकिता गांधी एंड अरिजीत सिंह द न्यू फिल्म भूत बंगला. De hit zone tot 7 uur vanavond. En ik ga dit uur even lekker afsluiten met een hele lekkere goeie hoor. Hawa hawa. De Moja Moja Gabru. Mika Moja Singh en Prakriti Kakke met deze Tofla. Uit het jaar 2017 uit de film Mubaraka.